0: Ratah kemanjutan New Javedi Ganski jangan melina tamai kerja itu. Ada for insamura kini kemalai kosong fola file. Karena for bajik sembra fruit naya.
1: Nai Akashwani Itanagar Dibrugarh medium wave si ba si sab si chum si meter. Upa jese bha kilohertz me mujla khamtai khamti ho ko ma ho. Manai wan trangana lani pitai songhing pa sao tu. Ingna ji pi mu songhing sao hu nun jun nai pet wan nam ho. Wati kun sing kun meung tang lai mo som nam kham manai he nai thom kha ta. Wan drangana wan mane mai akashwani tak matyam tang kau pi yau ni si wan manai pet wan pi mu hing kau pa sam sip ho Indian State Broadcasting Service Chilai si All India Radio chong kan ma wan drangana wan mane mai akashwani ne Hapa kausip it station kausip pet persen kun mung tat nai sao sam an nam kham khan sam pa si sip ho dialect tiput ho pai yao nam ho. National Testing Agency NTA tak put ho hau ma exam city intimation slip hang need UG re-examination pi mu song hing sao ho. Lok deun nai sau 81 mai ti ko hoi anai re examination thong an sau pen khan sam paper mut mai ti pin lok song nari au si tu ha nari 58 fai kham thong tang kyang nai mung ho mai ku ba ku na ne ha pa 58 man mai that nai ne 14 man mung ก็น้อยไหมเอาปีนกันสู้ห่อวันรังกันาวันมันเอไหม Prime Minister Narendra Modi Social Media ไม่เตรียมนายซีเหล่ามาคนลงเจ้าหวังเมืองเฮาไหนตักตังสิบสองปีเยาห่อเมืองอรุณาจัลประเทศเฮาไหมวันเจนีอันปุ่นกาไหมมัดยำ World BicycleDe ka tang nai cycling rally anung ko tak put ho ka lokan ba Department of Sport and Youth Affairs tang ko Arunachal Cycling Association Sport Authority of India khan sam tang mai Bharat Homsi Sport Minister Kentu Jini tang MLA Chau Jingnu Namchum khan sam mujud mithiAlan versi rally nai tak put ho hau ma nam ho. Thim pi nai jam pedal towards a healthier khansam greener future ni si chong. Ma takha. Lakha son lek son lai lok dera natung government college Amiti University khansam Don Bosco College tak tang awareness program niyati Itanagar Women Police Station.No legal literacy, women safety, khansam, responsible citizenship, may ausi, may khau nang kanma. Indian Army Spearhead Division, no spear corp may youth empowerment program anung, tak tangka no project NAVBHART, niyati lekabari may, tang lakason lek.Lai song pa ha sep khan sam tang teacher khau lok leka bari khan sam lok sila pathar ko lakha khau nang kan ka nam ho lakha son lek son lai ho kun lok school chela lohit storytelling skill mai khau nang tiam chu ka mu pinAmar Chitra Katha Storytelling Contest Sumai. New team, a hero I admire. Niyati, Bambusa Library Teju Mai. Tu Lin Nai Lokan Pa. Bambusa Library Khansam Forum of Library Activists. Homsi Tak Tang Kan Ma. ইটানগর পুলিশ খাও কুণ আশা সাউপেট পি কোলমাই শিয়াউকা লংটং আউটাই কুণ চৌপথেন অটো রিক্সা কোলমাই তাইখং ক্লক টাওয়ার ইটানগর মাই হ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়ান মানে লমা অ্যাপ্লিকেশন উইন্ডো হং ভেরিফিকেশন খনসম রিভলিউশন খং শিবসং টান এক্সামিনেশন পিম সং হিং সও হো নাই তু নাই লোক সং ওয়ান আউসি তু চিট ওয়ান টিপুত সু নিশি লমা খনসম চাহা মানে কৌখাম তু খাইনাই নাম হো মানে মুই খাম মাই লোক নাম চিরবা মানচি মেহ নাই থম খা তা

sira gab kuma hamla mempa do okasini soji ye akashbani ham chimru ang acham kona gola aken station lo regagri kula bharot lo kani gute ne acham kona gola fin parshent go tapabu pa moduku ba chemi gola om language lo la chimru aken champ gola akhu dialect agom thilo japa mokduku na hamla mempa ta do ok bharot ge agum loka so akasbani ha chimri aken mok gud lola kib mok lo bharat ga ni dona dang ne gud ne puishala agum ham jab go jik tu kunama ham ne pa tha do so ke hil pol ga alo chem ni gola loken nan to lo niti ug 2026 exam ham jidr mod ko ba national testing agency ha exam city invitation min nam shilif ham jigo jilam pukuna ba ham ne pa do অশোকে এগজাম জিদের দিয়ে নাম হাম আলো গনি বাজে লোক লালা হিকলা উরুম গ আঙ বাজে হাম উরি গোলা আঙ মিনিথে ল গব রিল জিগ মর কোনে অগ ভারত গ চিমরি আঙ চাঙ গোলা আখেন সিটি লোলা কি মোক গ উরি গোলা এপ মোক থ ল জিগ মর কোনে হামলা মেম্পা থা দ অশোকে এগজাম শিলিপ সি এডমিট কার্ড বে রিমারিক নেসি এগজাম হাম ইয়োলো সিটি ল জিগ মোশি মেডিকেল কোর্স লো এডমিশন লাম দুঃখ শোক নিট ইউজি এক্সাম হাম শোক ইন কোন লিচির ফুল আলো লুম নান হো জিম কুনাম হাম শো পেপার হাম কেস কাপে চেঞ্চো বুচো মপকুম হাম লা আগম আ হাম জামনে বুনু কুনাম লগাব লিচির ফুল আলো লুরি গলা লুনি নান হো ক্যান্সেল মুজ পুকুনাম শোক লগাব সিবিআই হ আগম আ হাম তাকাবুকা লা রেবগা দুকুনাম হাম লা মেমপা থাতো নি আর লো নি খানো গাবে সরকার কুদু খাম হাম আলব রিজিমিনজি খুনাম আগম আল হাম শিলো প্লোম নরেন্দ্র মোদি জাপা জিপ কুম হাম পাতো অখ নি খানো গাবে ভারত গ রিজিমিনজি খুনাম হাম মূল হেম্পা কাপা গুকুনাম হাম নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া লো পোস্ট মূল গাপা পুকুনাম অক সরকার হ আন্ত হাম আলব লেন্দাগ্রন গগ্রিক লা কুরুম লোক উন্নতি হাম পামা বুমা ব রিন মুলু হাম পুপা পাপা মপকুম হাম না পুলো মিস্তারিয়া জাপা তাপ কুম হাম তো নসিংসি পুইসি আকাশবাণী তানো পুকুম লোক থাল দোয়া তো অরুণাচল সাইক্লিং অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নে লা মাই ভারত বঞ্জনে ধর্মেন্দ্র কৌগ্রিক লা মোর্গ দুঞ আলহ ওয়ার্ল্ড সাইকেল দে আলো হম অরুণাচল প্রদেশ স্টেট ডিপার্টমেন্ট অফ স্পোর্টস ও ইউথ এফেয়ার্স মনাগত কুম হম মেম পাতো অশোক সাইকেল হম জোগ্রাম কু অরুণাচল প্রদেশ স্টেট স্পোর্টস মিনিস্টার নর্ম খেন্থো জিন লা এম এল এ এন চাও জিনু নামছুম ও মুছু মিটি বুলু প্লেগ অফ মেন নাম হাম তরলেন জিপ কুম হাম মেম পাদো অক উগ লগা বলা হাম বসিলেন গিলেন সিন সিদালুদা উদু অ অক নিশিন হোজে গুদনে তগ মোদ ব সাইকেল যুগ কুনাম নাম তে মিলু হাম মিনিস্টার নরমজিনি ইয়া জাপতম বুতম পুকুন হাম মেম পা থাতো তগ আলব পুর রিলে মোস গলা হোমে নিম গতনে আলব চতর মেন্টর লা সিম গম দুকুব অক আত আত গ মিয়াস সাকস গগ্রিক লা সিগ দাগ শালুক ল তুমসির কানো সা প্রোগ্রাম খবা হম ইটানগর ওমেন পুলিশ স্টেশন ল বা কোক ল ধরনাথম গভর্নমেন্ট কলেজ লোক লা আমিতি ইউনিভার্সিটি ও ধন বস্কো কলেজ লোক স্টুডেন্ট গুদ্ধ রেপা দাপা নাপ কুম হাম মেম্পা দ অশোক প্রোগ্রাম ল রেপা দাকপা খুনে নি গুদনে সো ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ওয়ান ওয়ান টু গলা নিত নিয়ম মলেন খুনাম লা উমেন লিগাল রাইটস পোস্ট অ্যাক্ট ওক ইমার্জেন্সি হেল্পলাইন সার্ভিস লুক লোক আগম আমুল হাম পুলিশ অফিসার সুগুদহ জাপতম বুতম নাপ কুম হাম মেম্পা থাতো ইটানগর তাবার কলক মে নাম তো ল অটো রিক্সা ড্রাইভার হাম পাইক লাইক তানে নি ইনি চেম নি গোলা নি পিনে কুন হাম ইটানগর পুলিশ গুদহ লাতো গ্রি কলা পুষ্পাতক সেব কুম হাম মেম্পা দো অক কেস হাম কেলে গ আলো লোক নান হো রেজিস্টার মনাম গ কুক ল সো বু হাম মই গ আই হো লাতো পুকুনা মে অক